0: আমরা বাড়িতে 922 কমুজি কই চিতারে তে তন তন বা অ্যাম্বুলেন্স বিগাবে মানি এং কেবে বেরতা গে তুগুল আমা মিতে কালো তুনে তা গে তুগুল এং ইংগুনি
1: ফর টু লং দ্য ফেট অফ আ কেনিয়ান ফেসিং অ্যান ইমার্জেন্সি হ্যাজ ডিপেন্ডেড অন থ্রি থিংস দ্য মানি ইন দেয়ার পকেট ওয়্যার দে হ্যাপেন টু লিভ অ্যান্ড হু দে হ্যাপেন টু নো দ্যাট ইজ নট দ্য ইকুয়ালিটি প্রমিস অর দ্য গ্যারান্টি গিভেন অর এনভিসেজড বাই দ্য কনস্টিটিউশন ইট ইজ playing a lottery on human life. Today, we change that and we change it permanently. We are turning a constitutional guarantee into a service that every Kenyan can reach throughout the launch and through the launch of the SHA 922 Lifeline and the National Ambulance Dispatch Center. From today, Kenya has one national medical emergency number, 922.
0: কমা করা কলে এং এ কসরতা নে মকিন কে বিগাবে মানি তারে তে নতন বা অ্যাম্বুলেন্স কো জিলে নাম্বার 922 নে মগিল বানি আগো বাই শেং লাইন ওয়ে গে যতক তুগু যতকে বসি মইতে আগো এং অত করা কইতে কে তারে কো সুকে আগলে মিতে আগে আকি অ্যাম্বুলেন্স নে নে গিতে আগে মুত করা হাসপাতালি নে নে গিতে নে মা নে কি নামেগে গড়া আগ কাই মুতিতনে তিনে আনন কাই মুতি কত কেতিনে জায়গাতে কাতেস কলে হেঙে কাসারতা নে বসাই শক্তি তো মাঙ্গন যত কে বসার উনি সে তা অ্যাম্বুলেন্স কোমা কিয়া আনন কোমা মে কি নে নালু কলিবান পিগা বেমানি আঙ্গত কত মা কসির গে আনন কলিবান রবিন কত কে বাতু গে নে বাকা না সে তিনে বসিয়া কোমা গিয়া আছে কি আগে তুগুল এং কাসারতা নতুন বসাই শেগে টিপতে আগাঙ্গন
1: When you call 922, the call will be free on every network. And it will be accessible whether you have airtime on your phone or not. A trained emergency dispatcher will answer, establish a location, and assess the emergency. The dispatcher will remain on the line, provide immediate assistance, and identify the nearest available ambulance. Through the National Digital Health System, The dispatcher will also identify the nearest facility capable of treating the patient's specific condition. The objective is not simply to take the patient to the closest hospital, but to take them to the facility best suited to save their lives. Ambulance evacuation and the first 24 hours of emergency treatment will be paid for through the Emergency Chronic and Critical Illness Funds at the approved tariffs. This protection applies whether the patient is registered with SHA or not, and whether or not they have paid for SHA. No deposit, no guarantee, no negotiation, no relatives running around looking for money. Everything will be taken care of.
0: কইল মিনিস্টার নেপাথিলি লিন্ড আডেন ডুয়ালে প্রেসিডেন্ট উইলিয়াম রুতো কসুকা কাকুতি কেকে কসুলডা এ প্রেসিডেন্ট এং এ সেক্টর নথক পাথিলি লিন্ড ওলে কি কো নথক নর কানা সেত পিকা বে মানি নিম নিম মিন্ড আগো ইচ্ছি করা মাগুতি কে তক কে বা কে বাইতি নিকে বা থিলি লিন্ড আগো ইস্তকাই মুতে তেরচিনো শেখে গি মিতে এং গাবা করা এং বেতু শেখে গি বাতাই
2: Today, many Kenyans in the regions can access a CT scan, a mammograph, a complete theater, lab systems which are working. To the reform that you have introduced in the health commodity and technologies, today I can confirm and agree with the chair of the council that every item you ask KEMSA to deliver, every 10 items, they can deliver 9. And they are working very well with our county governments. Today, Your Excellency, Healthcare workforce is very critical to the transformation that you have done. Today you don't see any normal. You have sorted out, you have helped us to sort out the internship issue. We have sorted out all the CBAs with our doctors and nurses. You have allowed us to recruit 5,000 new nurses and midwives to make sure that we reduce our, as a country, our maternal and newborn mortality rate.
3: Touch FM to get up calling in.
0: এঙ্গে লোক কো কাকুমা প্রেসিডেন্ট উইলিয়াম রুথ কলে তে তাই কৌশল রায় বাইশনি কত কেব বান্ডাব তাই গইচি পি গাবে মেতু কুললে এঙে কেরকইন্দ কঙ্গলালিঙ্গ তাবরিও চেঙ্গু তকপনাইরো বে কাঙ্গাই তু ইয়ে তাকা আ গায়নি চবাদি নি তা বিসলাম মেগে কোমা রুথ কলে এং ইংগুই নতন বসার গালি নি কোমা মিতে বরর ইয়ে তানান করি জনা কে তুগুল নে ওয়েন্ডি কি তাবানি এং বাইশনি কত কেব বান্ডাব তাই এঙ্গে মেতে
1: মাইন্ডে লেও ইয়োটি মিরাদি ইয়োটি mipango yote ya serikali ya Kenya tumezingatia usawa. Tunajenga barabara kila sehemu. Tunaweka program ya housing kila sehemu. Tunaweka mambo ya SHA ifikie kila mwananchi. Tumeweka program ya masomo ya watoto wetu ifike kila sehemu ya Kenya.
3: Touch FM. Tugetap kolenchin.
0: Kagumwa kandoik choto ke cheba bandap tai noten banases kolinyalu eng serikali itne wak serikali shekyoto keba counties koyan ko ingalalu teng nases asukabete koichi magute kwa kagotelel kangelel chine ne babaishet ne ko gotosta ko gon koi magis paisho ne ki choto keba kanyaset eng sipitali shekabror kondrojin president ne bake bagenge noten Michael Nyongesa aka Katharin Sihenzi komwa kole mabaiman kotestai kangelelnatet ako mamwae ki age tugul serikali kasarta ne tesetai koimaksei biikab emet.
4: There are issues that we can sit around the table and we are even ready to arbitrate to ensure that the strike comes to an end so that our patients and our clients, those who need immunization, those who need specialized care, those who need to deliver are taken care of, because this is a critical area. It goes against human rights for us not to be able to attend to healthcare services.
5: That mothers are not able to access services in our especially government institute, that mothers are not able to get, the babies are not able to get the services in our facilities for immunization. The midwives are out there. They would really want to help the mothers, but they are not able to do that because of the strike that is running. These are things that the government can quickly fix. They can't be able to sit down. Call the union of the nurses and midwives in this country, the leadership, they can be able to call them and sit down with them and get a solution.
3: Touch FM to get up calling chin.
0: Eng logo yokala ko kaibet sabanu kwak pika eng nyota ko subkya nya sute tabore tena kabit eng kap kwen eng kore tena ona bomet ko takin ke kap long ko tin ke ana kati nya sute no to kare tena tena bachi jaga ke tinde taboda boda ko subkya ka se yat ne tele jen gale ka banu ka ba kare shek eng kaunt ne ba bomet Daniel Olol Ngojini ko karusune patai karino to boda boda ne kotokin ke kap long ko bunu bomet tuai ole kaibet sabenyi ketinde ta boda boda akchi ne kaimuti nendete kamwa paori ni kole kalabati karino to chep chepindo ne mi baraga kage beporwe ka picho to ko ba kot ne konore musung noten pa sipitali tap kap long kasarta ne ka gotai ke chikilishet ko tingei akanya sutyo notogem
6: Mogen mangani lo kawe ni tagarit charogen. Kawa garit kone ten ire yu ako gege bakos. Kawa lo mogori yep kara gori gabi gen ire yu. Kafla wa kabun ne ba. Oge sa bi kon ta ge sa.
7: Ni ka toitu ambulance ko itu breakdown. So bi zaru breakdown ana bi zaru chita ga ba. Sergal le bi serious. A chale ne ko ndo breakdown ni ka tando ambulance.
6: Be bi ga ngwe fa mi lo mogi ne rois. Ngwa ga bi sa. Ta gi ri ga bi sa ne. Eri ra cheche. Ngi sa ma ga bi sa sergal le gere. O tarate mi sin sergal le. Oge sa ga mukto ande kele. Oge sa chimbi chubi
0: ko gago mangge mengi ka apko masata gago maj apse ga apka liet ko chikilishet ne dit ayat asuga bit ke nei manita go baya utyo no toga kaim chige mengi jo to kit ne gale enge ko maloko kibe tabe ni chi age ako mamite ga kwa utiga lak tul chagi ke iba go bano toga ko suke ni ko mwa go le nyalu ko istachari na te tapse jo to pa kaliet ko chikilishet asuga bit ke ne amune Agoba yauti ke kita setai ke baurian jin cebare runa tap kaliet enge koma satagam.
8: Kitu metoka ile sehemu ya pili, mara ya pili sasa hakuwa hii kesi. Kuna mmoja alipigwa hapa risasi akakufa na hii sasa. Sasa kwa hivyo tunajaribu kufikiria insecurity hapa kwetu si mzuri sana. Kwa sababu tumeanza kupoteza usalama wetu kwa makosa.
9: Because kuna wale watu wana travel ni barabara, these are highway. Watu wana travel, tunapata wa madereva wanatoka mbali, tunapata watu wanatoka mahali tofauti tofauti. So wezi jua, wezi identify mtu kama ujui mtu ni wa hapa ama si wa hapa. So watu wanakuja tu wanauliwa na wanaenda. Na hiyo kitu inafanyika bila kufanyiwa investigation nzuri. Na para tu, yo kitendo imeenda hivyo.
0: Toto kasi niyo ko logo yugabe meeting ko indo cha basai tama naga ing na ba kaskali naga ibo akwa na nete zekiel sere ma magun kita katugul ni mie e te seta yepchini ta cha fem tuge tap kalenjin ko malawa eksa ga barasta shik metwa gei ing ta banda bridu nungu.
3: John ko ga logo yugabe meet in ta cha fem.
10: Kete set up touch FM kobaraste un inye gasta inde nyan kule en nguni koi muchi baraste ga barasta tamutia en kete set up touch FM en ali en mit ngwanya ne bosiling taman en ngaliot agenge nitan ko fanelela koi muchi ya go barasta ngung en uitu kule le mit en ko nyo WhatsApp number ne bo 0745 824 965 0745 824 965 Anani Rutechi, ofisi Sekyoga, Timitan Bomet Town, Litain Ag Kericho Town. Entebu Tagatugul Ibruwe Simoeta, en 0745 824 965 0745 824 965 Touch FM to get up Kalenjin, Komita Nagobonye, en Kasarta Agatugul.
3: Touch FM to get up Kalenjin.
11: Touch FM in Nakuru County, Kempton, loud and clear in 107.5. Kabarak, Moche, Kabronda, Salga, Naivasha, got quite Mount Narok.
12: 107.5.5.
11: Baringo, Ko 104.4, got Kona Melgeo Marakwet, Eldamara Vavavavavin, Kabartonjo, Marigat, 104.4.
0: Touch FM, Twitter
11: College.
0: Kasi ninyo ngwe chukulo limi, chamwa hasu kabit aibun kabarasto shik nyutok pa studio, kabarasto shik chaga ituwe chik nyutok pa studio, kabarasto shik chaga ituwe kujoto ke chepa med, chaga ituwe chik nyutok pa studio, nebo Touch FM. Kibaraste wa kengaragene taupa met apstan li John Cherio tine bako kwe taba kibwastuyo bureti sub county kericho. Ko mengindete kora noto ne bako kwe taba kwa maloki enche borke location. Weri tabi neki kusirto jobe mabuai le kwenye akameri mabuai. Tupje tabrecho Sally, Emily, David, Franklin, Wesley, Sheldon, Akaro. Manu ngoti otap sara muandikwa Cheriot kwa ndabe Cynthia Sharon Yuse Biase aka Nimrod kia eka yu mani karon kasi tapa nguantari gitlo arawe tap sisit kenyini chakitare te bilit nebasilingi sheke bilio na enke nuchangwan aga chepa pangane tap konorenyi enge kibwa stuyo ongete sai sisit nebape tempesta namba nebatare tetko 0717 820 226 0717 820 226 koiti Mary Mabuai kia e anana age ae en kamalogi che borke empesa namba imuji aki 0710 343 003 0710 343 003 koiti kipkirui Dennis tatat kine bortanyi engasi tamu targete sab Arawe tafsit kenyini nge aisili te in mission hospital mochari. Sauti kono renyi ke ae jumamostari gi sisit. Arawe tafsit kenyini nge aka omologi che borge mutya misinga kupa meenye. Ki baraste wakin karaga neta upa meeta apa. Stanley John Cheriot ni bako kwe taba ki buastuyo bure tisap county kericho. Ko mengindi te koranoto ni bako kwe taba ka omologi nge borge location. Weri tab nagi kusirto job mabuai le kwenye akameri mabuai. Tupje tab Rachel, Sally, Emily, David, Franklin, Wesley, Weldon, Akaro. Manu ngoti otab Sara Mandikwa Cheriot kwa ndab Cynthia Sharon US Bas akanimrode. Kia eka yu mani ke karon kasi tapangwan tarigitla rawe tab sisit. Chekitare te bili tap sepital na basili kishe ki milo na enke nuchangwan. Aga jota kchupa bangane tap kono renyi enka kibuwa stuyo kongete sa isi siti. Empesa namba nebatare tete ko 0717 820 A22-26-0717, A22-26 koi Chimeri Mabwai. Kia egora kayu manik enguma sanoto ne baka malok cheborgei ago empesa namba ne muji akitare te ngungi enguma sata ko 0710-343-003 0710-343-003 koi che kipkroi Dennis tetat kine burtanyi engasi tamute targete saparawe tapsisit kenyini engai silita in mission hospital mochari sauti ka gonorenyi kia e jumamos targisisit arawe tapsisit kenyini engaka malok cheborgei Mutia missing agoba